শ্রোতাসকলে হিন্দী ছবির ভজনের অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। অনুষ্ঠানের শেষত এবার শুনো আহক জয় সন্তোষীমা ছবিখনৰ পৰা উষা মঙ্গেশকর আৰু সহশিল্পীসকলৰ কণ্ঠৰীতি ভজন।

0: জ্ঞান বিজ্ঞান যুগুতাই আগবঢ়াইছে প্রবাল কুমার শর্মায়।
1: সাগর আর মহাসাগর সমূহে পৃথিবী পৃষ্ঠর প্রায় 71% ঠাই আগুরি আছে। এই সাগর আর মহাসাগরের লগতে নদী, হ্রদ, ভূতল জল আর বরফ রূপত থাকা পানিখিনিক একেলগে হাইড্রোস্ফিয়ার বোলা হয়। কাস্পিয়ান সাগর আর মরুসাগরক বাদ দিলে পৃথিবীর আটাইবোৰ সাগর আর মহাসাগর একেলগে একেখন মহাসাগর বলিব পাৰি, কিয়নো ইহতৰ মাজত কোনো স্পষ্ট প্রাকৃতিক সীমারেখা নাই। সাগর মহাসাগরের ভাগবোৰ করা হয়েছে সুবিধার বাবে। খ্রিস্টপূর্ব 100 মানতে স্ট্রেবো নামৰ গ্রীক পণ্ডিত এজনে স্থলভাগ আর জলভাগৰ বিষয়ে এখন গবেষণামূলক গ্রন্থ রচনা করে। তারপর পসিডোনিয়াস নামৰ আন এজন গ্রীক পণ্ডিতে সার্ডিনিয়া দ্বীপৰ কাষত 1000 ফেডমলৈ সমুদ্রের গভীরতা জুখি উলিয়ায়। টলেমিয়ে 200 চনত ভারত মহাসাগরক স্থলভাগেৰে পরিবেষ্টিত এখন রুদ্ধ সাগর বলে মানচিত্র অঙ্কন করে। কিন্তু সমুদ্রের বিষয়ে প্রকৃত বৈজ্ঞানিক অনুসন্ধান আরম্ভ হয় 18 শতিকাৰ পৰাহে। 1773 চনত ব্রিটিশ বিজ্ঞানী জন ফিপসে রেস হর্স নামৰ জাহাজৰ পৰা গভীর সাগৰত প্রতিধ্বনি সংবাদ গ্রহণ বা ইকো সাউন্ডিং আরম্ভ করে। জাহাজৰ পৰা এটা শব্দ পানীৰ তললৈ নির্দিষ্ট দিশত পঠাই দিয়া হৈছিল। এই শব্দটো তলিত খুন্দা খাই উভতি আহে। শব্দটো যোৱা আৰু ঘূৰি অহা সময়ৰ হিচাপ কৰি গভীৰতা উলিয়াব পাৰি। ইয়াকে ইকো সাউণ্ডিং বা প্ৰতিধ্বনি সংবাদ গ্ৰহণ বোলা হয়। আগৰ দিনত ৰছীৰে সাগৰৰ গভীৰতাৰ জোখমাক কৰাৰ চেষ্টা চলোৱা হৈছিল। বৰ্তমান অতিশব্দ বা আল্ট্ৰাছনিক প্ৰতিধ্বনিৰ সহায়তো সাগৰৰ গভীৰতা জোখা হয়। আকৌ সাগৰ তলিত বিস্ফোৰণ ঘটিবলৈ দি তাৰ পৰা অহা শব্দৰ পৰাও সাগৰৰ গভীৰতা জোখা হয়। এডৱাৰ্ড ফৰ্বছ, ওয়াইভিল থমসন, স্যার জন মুরে, লুই আগাসিস, আলেকজান্ডার আগাসিস, প্রিন্স অব মোনাকো, নানসেন, পেটারসেন, শেপার্ড আদি বিজ্ঞানীসকলে সমুদ্র বিজ্ঞানের অগ্রগতিত আর সাগর তলির

পিন্ধা, তই কোন ছোৱালী রে? আরে বীরবলের বেটি, তই কি হান্টার ওয়ালি নে পিস্তল ওয়ালি? আরে পাগলি!

0: পরিচালক হিসাবে আব্দুল মজিদে প্রথমবার পরিচালনা করা ছবিখন আছিল মরম তৃষ্ণা। কিন্তু অভিনেতা হিসাবে সিনেমা জগতত আত্মপ্রকাশ করেছিল নিব বুড়া পরিচালিত রঙা পুলিশ সিনেমাখনের জড়িয়ে। এখন মঞ্চনাটর কাহিনীর পরাই রঙা পুলিশ সিনেমাখন নির্মাণ করা হয়েছিল।
1: নিবুয়া ছবিখন আমার একটা সংঘ আছে মিলিত শিল্পী সমাজ, তারপর আমি একটা কোম্পানি রেজিস্ট্রেশন করার পরে এই নাম দিল আমি মিলিত শিল্পী সিনে প্রোডাকশন যোরহাটের। তেতিয়া আমি পরিচালক হিসেবে ললো নিব বুড়া আর কাহিনীটি ললো আমি রমেশ শর্মার। রমেশ শর্মার এখন মঞ্চ নাটক আছে সেইখানকে আমি করলো। সংগীত পরিচালক হিসেবে আসলে নিজামুদ্দিন আহমেদ গাইছিলেন, রানু ভরসাইজি আর মহিবুদ্দিন আহমেদ এনেকে গাইছিলেন, আর গীতবিল লিখেছিলেন বিখ্যাত নূর লোকে।

0: কাপড় পিন্ধা, তই কোন ছোৱালী রে? আরে বীরবলের বেটি, তই কি হান্টার ওয়ালি নে পিস্তল ওয়ালি? আরে পাগলি
1: পাগলি ন হয় মোরে নাম তামিলি, বীরবলের বেটি মোর নাম তামিলি।
2: সামেলি মেম সাহেব সিনেমাখনৰ অভূতপূৰ্ব সফলতাৰ পাছত আব্দুল মজিদে এখনৰ পাছত এখনকৈ চিনেমা পৰিচালনা কৰি গৈছিল। বনহংস, বনজুই, পোনাকণ, উত্তৰকাল। উত্তৰকাল চিনেমাখনত তেখেতে বিহু ঢোলৰ ওজাৰ চৰিত্ৰত অভিনয় কৰিছিল।

নির্মল প্রভা বরদলৈর গীতর কথা আর মলয় সূত্রধরর প্রযোজনারে তরালী শর্মার কণ্ঠর গীতটি শুনিলে। অনুষ্ঠানত এইবারের শিল্পী জয়ন্ত শর্মা, গীতর কথা ধ্রুব কুমার তালুকদারর, প্রযোজনা রমেন চৌধুরীর।

ধ্রুব কুমার তালুকদারের গীতর কথা আর রমেন চৌধুরীর প্রযোজনার সেয়া আছিল জয়ন্ত শর্মা। গীতিমালিকা অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুরপর। এইবার শুনো আহক কুইন দাসর কণ্ঠরীতি গীত। গীতটির কথা দীনেশ বৈশ্যর, প্রযোজনা হায়দর আলীৰ।

0: শ্রোতাসকলে ফোনিন কল্পতরু অনুষ্ঠানটি শুনিছে আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর পৰা। আমালৈ এটি ফোন আহিছে, আমি ফোনটো লৈছো। হ্যালো,
1: হ্যালো,
0: হয় কওকসুন, আপনি কোর পৰা কৈছে, কোনে কৈছে?
1: হয়, মই সিতাজার হাতিমিয়া পৰা মাধবী নাথে কলো।
0: হয়, আমার নিয়মিয়া শ্রোতা, আপনার আমার অনুষ্ঠানলৈ স্বাগতম। আজি আপনি কি গীত শুনিব?
1: হয়, মই শান্তা হাজো।

0: কুমারী বেউলাই
1: ও সহিগণ সংকট লয় হা তীর্থ মুক্তিশয় গর্ভলৈ গল
0: ইয়াকে দেখি নেতাই
1: নেতাই ভগবতীর ওসরত হা কইছে বলে আই ভগবতী হ্যাঁ আ তুমি এটা বেফুলার উপস্থিত হওয়া আর যা করা
0: ইয়ার পিছত
1: হা কি হল কো।

শ্রোতা ইমানপুরে যুববাণী অনুষ্ঠানটি শুনিলে আকাশবাণী তেজপুরের এতিয়া শুনক অসমীয়া আধুনিক গীত কেইটিমান। শিল্পী জিতুল সোনোৱাল।

0: কিউআর কোড স্ক্যান কৰক, 5000 টকা ক্যাশব্যাক পাওক। বাহ, আৰু কি লাগে?
1: পছিলে
2: ইউপিআই পিন কেৱল পইচা পঠিয়াবলৈ দিব লাগে।
3: আৰবিআইয়ে কয়,
4: জানি ৰক, সতৰ্ক হৈ ৰক।

0: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: RBI কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।
2: এয়া আকাশবাণী তেজপুর, শ্রোতালয় আগবঢ়াইছো নমিতা ভট্টাচার্যর কণ্ঠর আধুনিক গীত। পুনতে শুনক শিল্পীর কণ্ঠর এই গীতটি।

0: যাত্রীসকল অনুগ্রহ করে মন দিয়ক, যাত্রার বেলিকা যদি TCA টিকেট বিচারে দেখাই দিব, কিন্তু কোনোবাই যদি OTP পিন বা পাসওয়ার্ড বিচারে তেন্তে তেওঁক তালিকা খেদি দিব।
1: RBI কয় OTP বা পিনের বাবে কল বা মেসেজ আহিলে অলপ সাবধান হব।
2: শ্রোতাই নমিতা ভট্টাচার্যর কণ্ঠর গীত শুনিছে আকাশবাণী তেজপুরের শিল্পীর কণ্ঠত। শুনক এইবার অন্তিমটো গীত।

লয় মাথো পেশেন্স স্ট্রাকচার এটা কইলো বিপদ দিও হে হোনে উই মাস্ট কাম ওভার এন্ড উই উইল তো এটা কলেজ মাস আরো ডকুমেন্টস কি দি টু সরি।